আমি তো আলু কইরা দিই উনি খাইবে এই বুকুরে দি দি আমার গুরকুলা দিয়ে চোখা দোকান করদা খেতে।